খাকো আউছি পিতি মি মাছ কই খাকইলা তিনি মুখো বুঝু সাছু মুসু ও ছিপু মুখো তিখে নে আকো গাদি আতাউ নে আছি বুতি লালে কুছা জ্যোতি মুখো দুপ গাই বিপাত গপ মুখো দোঙে বিপাত আউ পামু পুছি মুখু কুদি জিবালে কুদি মুখু সাজা কাদি জিবালে না তো মুখু চিনগা খালাও আউছি উপামু যা খবে মুখু পিতি মি মাছি খুই খাকে লনি মুখু পুদা পুচু কখেলিও আছি।

খালা ও চুলে মু খুবুতি চুলে কো চুনে মু আশু তাবিউ নে দলু মুখু চিচুনে চো মুখুল দবি চেতি ও বুলো মুখু চিচু বুলু আবি চেতিউ নে দশানে মুচি বিলা ও উপা মুজাথু মুখু যে মনুচু কপুছি নলায় ও

আকশলা ভূয়সুজিতাবিয়া তুলনে ইয়ামতা খলনে কামি খালা তুলনে ইয়ামজি খেলিও।

আজু মুখু মাজু ঝু থাকো আদো সালো মুখু জমু আফুই ঝুলে কালা মুখু চিন আনে চুগা খালা আজিব কালা মুখু নেচু নে জাগা খালা ও

খাকো আউ চি পিটি মি মাছ কই খাকো ইমুকো বুঝু সাছু মুসু ও ছিপু বুকু তিখে আকো গাদ আতাউ নে আছি বুতি লালে কুছা জ্যোতি মুখু দুপ গাইবি পাত গপ মুখু দোঙে বিপাত আউ পামু যাপছি মুখু কুদি জিবালে কুদি মুখু সাজা কাদি জিবালে না তো মুখু চিনগা খালাও আউছি উপামু যা খবে মুখু পিতি মি মাছি খুই খাকে লনি মুখু পদা পুচু কখেলিও আছি।

হ্যাঁ, পাছি মাকে আতো শামুকু খাসুলাও, আগা শামুকু খাসুলাও, লাথো পুসানে মুগাছি খালাও, পামু যাথা বুমুকু সাজাথা মেগো সেনে লামুকু নিলাবে ও আকা চকু।

খাকো আউ চিপি তিমি মাছ কই খাকইলা তিনি মুখো বুঝু সাজু মুসু ও ছিপু মুখো তিখে আকো গাদ আতাউ নে আছি বুতি লালে কুছা জ্যোতি মুখো দুপ গাই বি পাত গপ মুখো দঙে বি পাত আউ পামু যাপছি মুখো কুদি জিবালে কুদি মুখো সাজা কাদি জিবালে না তো মুখো চিনগা খালাও আউছি উপামু যা খবে মুখো পিতি মিমাছি খুই খাকে লনি মুখো পদাপ।

পদাপথ কগানে দো তুমি চলে গা উপামুজা দো তুমি খুগা আঁত কলু বিয়াল দশানে মুগা ফুই খালাও আনে ক আমি মুখু সাজা উঠি থাকুইলে কাজেনে মুয়াগা ফুলে তাউনে চিমালনে দ চুমি সগালে দহানে মুচি শুবে তিনিলা কানু সে সুজা শুলে পৃথিবী মাছি খুঁজ তাবে ও আছি বুতি হালে দশা মুখুনে মুগা ফুজি খালা নে গুফু মুখু সুপি গানে আনে গুফু আদু সাজা যদু ইপি গানে ছিবুতি লালে আদু সানে মুগা চিকাচে মুখুনে মে আই মোলে জোয়ানে লিলি মুখু বিমাহি উল দশানে আমগা ফুজি খালা ছিব আলো মিখু তিলানে চুগা খালাও আউ পামুজা ফুচে মুকু তিছে চুলে নে কখাতালা চুলে পি আতিমি মাছি খুখা তিছে মুখু জু চিজি খালাও ছিছে মুখু জু চিজি খালাও দশানে মুগা ফুজি আখালে পিতি মুকুলা খুতি ছিলে লাথ পুসানে মুগাছি মুকুলিলি বিমাহিউনে আনে লামুখু খবি তিলকে বুলু মুখুছি দিনে কসগাকে আসুছি হমিল উঠা কইলে আনে গুফাচু মুখু মাচু চিথালে বুলু মুখুনে কগা সমুয়া তাউনে আবসফু মুখু সাজাতি ফাজতি মুখু আসুজিলে তাউনে ছিব কালানে চুগা খালাও আবসফু মুখু সাজাতি ফাচুগাকে উপামুজা লালো মুখু চিন খাসুক আফুচি মুখু সাজা ফুবানে কগা খালাও চুলে মুখু বুলুতি চুলে কচুনে মু আসু তাবিউনে দলু মুখু ছিচুনে চ মুখু লুদবি চেতিও বুলু মুখু ছিচু বুলু আবি চেতিউনে দশানে মুচিবিলাও উপামুজা থুমু মুখু যে মনুচু

পাছি মাকে আদো শামুকু খাসুলাও আগা শামুকু খাসুলাও লাথপ সানে মগাছি খালাও পাম যাথা বুমুকু সাজাথা মেঘ সেনে লামুকু নীলাবে ও আকাশ।

আজি বুদি আকালাম খুনে চুগা খালা কুচা তো পুবি পাত আুছা সাজা গা পুবি পাত তোপ মুখো ছিন গা জুই খালা